শ্রোতাসকলে মূর্ছনা অনুষ্ঠানটি শুনে আছে আকাশবাণী নগাঁও কেন্দ্রের। এইখিনিতেই আপনার জানাও যে আজি 10:30 গীতর অনুষ্ঠানত আমি শ্রোতাসকলের পোনপটিয়াকৈ মত বিনিময় করম। সেই সময়খিনিত আমার ইচ্ছুক শ্রোতাসকলে ফোন যোগে নতুবা মেসেজ যোগে আমার যোগাযোগ করব পারিব। আমার ফোন নম্বরটি হয়েছে 9435053214। পুনৰ কৈছো 9435053214। মনত রাখিব আজি পুৱা 10:30 গীতর অনুষ্ঠানত আমি শ্রোতাসকলের পোনপটিয়াকৈ মত বিনিময় করম। আহক আমি পুনৰ গীতর মাজলৈ উভতি যাও। এইবার আগবাইছো বিষ্ণুপ্রসাদ রাভাদেবর রচিত অন্য এটি গীত নমিতা গোস্বামীর কণ্ঠত।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: আপোনালোকে গীতিমালিকা অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। অনুষ্ঠানত এইবাৰ শুনোৱা হওক তৰালী শৰ্মাৰ কণ্ঠৰীতি গীত, ৰচনা বিষ্ণু প্ৰসাদ ৰাভাৰ, প্ৰযোজনা ৰাজীৱ কুমাৰ ফুকনৰ।

সু সাহিত্যিক, সাম্যবাদী, সমাজ সংস্কারক, গায়ক, চিত্রকর, গবেষক, রাজনীতিবিদ, নায়ক, অজস্র প্রতিভার আকর এই মহান ব্যক্তিজনাই নিজের সংগ্রামী সত্তার স্ফুরণ ঘটায় জাত, কুল, বর্ণ বৈষম্যর বিরুদ্ধে অসীম সাহসেরে থিয় দি সংগ্রামর সোণসেরিয়া বাটেরে শোষকর কবলৰ পৰা নিরীহ জনগণক উদ্ধার করার যে প্রয়াস, সেয়া সমগ্র অসমবাসীর বিজয় ধ্বজা। এইগৰাকী মহান অসমীয়াই 1969 চনত 20 জুন তারিখে নিশা 2:25 সমগ্র অসমখনকে কন্দুয়াই মৃত্যুক সাবটি লয়। অসমীয়া জাতীয় জীবনলৈ বহু অরিহণা আগবাই থৈ যোৱা বিষ্ণুপ্রসাদ রাভার প্রতি সন্মান জনাই 20 জুন তারিখে আমি পালন করো বিষ্ণু রাভা দিবস। সচা অর্থত অভিনব এক আলোকর শিখা জ্বলাই কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভাই অন্তিম শয্যাত পড়ি থাকতেও কৈছিল, বিষ্ণু রাভা নমরে, মই আকো আহিম। জীবনের সরহসুয়া কাল জনগণের মাজত বিলীন হয়ে রাভাই মৃত্যু পর্যন্ত অসমীয়া জাতির যে মঙ্গল কামনা করেছিল সেয়া ভবিষ্যতের রূপালী সাকু। যি আত্মীয়তারে সবাকে একতার দোলেরে বান্ধিছিল সেয়া প্রতিটো প্রজন্মর বাবে অনুকরণীয়। জাতীয়তাবাদর যে বিপ্লবে তেওঁৰ বুকুত ঠাই লৈছিল সেই বিপ্লব প্রতিজন অসমীয়ার বুকুয়ে বুকুয়ে বই যাও। আমি গৌরবে সুঁৱৰিছোঁ এই মহান শিল্পীজনাক।

0: করেননি, তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947 পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত, আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন, রাষ্ট্র নির্মাণে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পূর্ণ ভূমিতে উপবিষ্ট হয়েছেন। আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আসুন, আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্টই সরকার কাজ করবে। ভারত মাতা কি, বাবা তারকেশ্বর ধাম কি,
1: মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার কথার সূত্র ধরেই আমরা এবারে দেখব একটি ছোট্ট তথ্যচিত্র। ইয়ে এক শর্ট ফিল্ম হ্যায় জো এক শতাব্দী কি ঐতিহাসিক যাত্রা কো দর্শাতি হ্যায়। 1946-47 কে উস কঠিন দৌর কা জব ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি নে বঙ্গাল অর বঙ্গালিও কে হিতো কি রক্ষা হেতু আপনি বুলন্দ আওয়াজ উঠাই থি। উস সময় সে লেকর বিকশিত ভারত 2047 কে ভিশন অর মিশন তক। তো আইয়ে দেখতে হ্যায় ইয়ে লঘু চলচ্চিত্র।
2: পশ্চিমবঙ্গ, হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী মাটি পাহাড় সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে? ইতিহাস সাক্ষী, দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনর ছিলেন এই বঙ্গ সন্তান। 1947 সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দির আমলে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার, এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে 1947 সালের 20 জুন, ঠিক আজ থেকে 79 বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে, তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক গোটাগুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
3: পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির পীঠস্থান। এখানেই জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী। সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ।
4: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয়। তাই এই 20 জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন। আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।
1: বঙ্গাল কি সাংস্কৃতিক বিরাসত কি এক সংক্ষিপ্ত ঝলক। সময় খুব কম, তার মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলার সমৃদ্ধ সংস্কৃতির কিছু প্রতিফলন। শুরুতে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর হুগলি জেলা শাখার শিল্পীরা। শুনতে হ্যায় রবীন্দ্রসঙ্গীত।

রবীন্দ্রসঙ্গীতের পরে নৃত্য। কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। মাননীয় প্রধানমন্ত্রী জি কা স্বাগত করতে পেশ হ্যায় অতিথি বরণ বৈরাতি নৃত্য।

কৈরাতির পরে আমরা চলে যাচ্ছি বাউল গানে। নিবিড় আত্মনিবেদন, সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল গান, বাংলার বিভিন্ন জেলার বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকের নিবেদনে। বঙ্গাল কা পারম্পরিক লোক সঙ্গীত, জিসমে হ্যায় আধ্যাত্মিক খোঁজ ওর মানবতা কা সন্দেশ, বাউল গান।

নৃত্যে প্রাণময়তার এক অপূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হবে মহিষাসুর মর্দিনি। মহিষাসুর কে উপর মা দুর্গা কি বিজয়, পুরুলিয়া ছৌ শৈলী মে।

যোগ দিবস উপলক্ষে আকাশবাণী নগাঁও কেন্দ্রে সন্ধিয়া 6:10 বজাত নিবেদন করব যোগ দিবস বিশেষ আয়তি অনুষ্ঠানের। অনুষ্ঠানত আগবহা হব যোগবিদ ডক্টর রেখামণি দাসর সত্যি হওয়া এটি সাক্ষাৎকার। সাক্ষাৎ গ্রহণ করেছে নিহারিকা শইকীয়ায়।

0: আমি পথ হাতি যেছে পৃথিবীর পথে,
1: সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি,
0: বিম্বিসার অসুকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদন্ত শান্তি দিয়েছিল নাতুরের বনলতা সেন। তেতিয়া আপনার বনলতা সেন বলে কোনবাই কোনবাই কইছিল নয়নে? এতিয়া আপনি ঘরত কার হইতে থাকে?
2: ঘর বর্তমান মই অকলে, ভগবানের সহায়।